0: তার ত্রাজু তলিয়ে নেমে সুদর হয়ে অপরাধী দুনা নেমে জহন্তা মৃগা হে শীষ নয় ক্যাথি যার দে গুসুদে যাহে
1: পড় পুস্তক সন্ধ্যা বাগন সড় পূজ সুগন সমাগন চুর বেবুকন সারু তে পাল তে হাল বজারু গড় মাড়া তড়ক